0: ठोकरे खा खा पता चला, फिदा जिस पे होते थे, एक सांप हमारा यार था, हम सांप के साथ सोते थे।
1: Ja, gana kanam he Pao Ke Juti, de stem van Juti Nuran in deze heerlijke single song Release Gana. Nog meer single song release songs, single song Release Gana, de stem van Jigar Saraya. Gana kanam he Diamond Ni, ook weer een Punjabi flavor, een heerlijke Punjabi Gana.